me to te yam pe put pang saran me to te yam pe tam mang saran nang kachame to te yam pe sang pang saran nang kachame ta te yam pe put tang saran nang kachame ta te yam pe tam mang saran nang kachame ta te yam pe sang pang saran nang kachame ete te so pa kawa ara mang sama sampoto vichajara na sampanno sukha toloka viho anuttaro purisa sammasarate sattateva manutsanang putto bhagavate yandone mitang ava mangkalantya yoja mana posa onasa satho papaka hoto sopinang akantang utano pavena vena samento savakato pakawa tatammo santete ko akale ko ege pate ko opana jiko patyatang vete tapo vinyuete vyantone metang ava mangkalantya yojamana posa punasa satho papaka oto sopinang akantang hamanu pavena vena samento supate panno pakawa tosa paka sangko utupate panno pakawa tosa paka sangko yaya pati panno bhagava to sabaka sangho samiki pati panno bhagava to sabaka sangho yati tangyatali purisa yukhani atha purisa kukala esa bhagava to sabaka sangho o a o na yo pa o na yo ta ke na yo an cha le ka ra ne yo an no ta lang pun ya ke tang lo ka sa ti yan tot ne ti tang pa pa tang pa lan ya yo cha ma ta po sa pun na sa sa tho papaka koto sopinang akantang sangkano pavena vena samento yato ang pagkini alinya yajati yajato napicha namisan kichapanang sivita voro petan ena sakena sote te oto sote kapata o sangko sate sangkato sampanang vichayo tatha viriyam pete pasate po sangkaja tatha pare sammato peta po changka satte te sampatta sina munena sammata kata pavita pa ulikata sangvatante abhinyaya nipanaya japotiya
เจเตนะสัจจวัจเจนะสุติเตโอตุสัพพะภาเกตสัมมิงสัมมะเจนะโทมุคันลานัญจกัสสะปังกิลันเตตุกิเตติสวาพุทธังเกสัตตะเทสัญญิเตจะตังอาเปนันติตวาโรคะมุตเกงสุตังคะเนเอเตนะสัจจะบัญเชนะสุติเตโอตุสัพพะทาเอกัตตาตัมปะราชะปิเกลันเยนะปิปิริโตจุนตะเตเรนะตัญเยวาปัณณเปตวานัสตารังสัมมุติตวะจะอัปทาตัมมะพุทธาสิทานัสโสเอเตนะสัจจะวัจเจนะสุทิเตโอตุสัพพะทาปะหินะติจะอัปทาตินันตัมปิสวะปัตตานุปัติธรรมตังเอเตนะสัจจะวัจเจนะโอตุเตสุติเตโอตุสัพพะทาสัพพะตัวพุทธะรัตนังโอสัตถังอุตมังวะ